0: azkar, hala horrela gote, zundur bilan, ida akasuan ikan doatura, medium web la duzo, eta lito zumit, tinek meter, aro kilohertz, erhajar, duzo, eta triznik, unztan, posar, hoba lagize, gaza, aji, bisut bat, oktober maz la, 8 tarik, son, 2026, aro sumai bian la, soibaji trisminit, 20 second, par hoba lagize.
1: আজিলা অনুষ্ঠানে আপনিগিলা প্রথম গানরা হুনি বাগিয়ে পাবো শিল্পী সুয়ারেজ হাজংলা কণ্ঠনী।

0: আপনি গিলা শুনিবাগে পালে স্বদেশ হাজংলা গান রা। আজিল হনুষ্ঠানী আপনি গিলা শুনিবাগে পাব হাজং গিলাল সমাজ আর সংস্কৃতির বিষয় নি এগরা হুটুকে কটিকা রাজেন্দ্র হাজংলা আওয়াজ নি।
1: রাজেন্দ্র হাজং, সংস্কৃতি মানব জাতি উত্থানের সার, কিন্তু সংস্কৃতি সঠিক পরিভাষা না জানালে জনে ওলা অসিত্য মানদণ্ড দেবানি পায়, যালে জনে অপসংস্কৃতি বা বিকৃতি সংস্কৃতি আমদানি রপ্তানি করেছে আর সংস্কৃতি মূল্য আর আদর বাজার ক্রমে কমি আহিছে। ইংরেজি কালচার শব্দলা অর্থ কৃষ্টি, কালচার বা কৃষ্টি ঠিক সংস্কৃতি না হয়, অপসংস্কৃতি বা বিকৃত সংস্কৃতি অথবা সংস্কৃতি পূর্বাবস্থা। তথাকথিত শিক্ষিত মানগুলো পাশ্চাত্য দিয়ে যাওয়া কালচার সংস্কৃতির লগন একে পর্যায়তে রাখিব যাইয়া অজ্ঞতাহে প্রকাশ করে মাত্র। খালি এদাই নহয়, পাশ্চাত্যলা অন্ধ অনুকরণীকে বিজ্ঞানলা অবদানবাদেও শিক্ষা, রাজনীতি, ধর্ম, সমাজ ব্যবস্থা, পোশাক, চালচলন থাকন খাওয়া দাওয়ার তালিকা পর্যন্ত গ্রহণ না করানো হয়। হেরে ফেলিয়া গ্লাস গ্রহণ করা হেতু ভারতীয় জীবন পদ্ধতি তথা হিন্দু জীবন পদ্ধতির মূল্যবোধ কমি আহিছে। ওদের জন্য সংস্কৃতি কি আর মানুষ জীবনে ভারতীয় তথা হিন্দু সংস্কৃতির তাৎপর্য মানদণ্ড কতখিনি নির্ধারণ করা প্রয়োজন। সংস্কৃতি সম যোগ ক্রি যোগ তিন, এই যে সম বা সম্যক উপসর্গই দ্বৈত কথ প্রকাশ করে, এক নম্বর সমীচীন আর দুই নম্বর সুযোগ্য। সমীচীন মানে উপযুক্ত বা যুক্তিসঙ্গত, দ্বিতীয়তে ক্রি অর্থাৎ করা, তৃতীয়তে তি তিন প্রত্যয় থাকুন আহা যেটা ক্রিয়াকে বিশেষণ করে। এটা থাকুন যে পরিভাষা পাওয়া যায় ওটা হলে সুযোগ্য সমীচীন আর সম্যক করিবালার জনে যে মানব প্রকৃতি বা ভাবনালা সৃষ্টি হয় ওটাই সংস্কৃতি। ওদের জন্য সংস্কৃতি কতগুলা উপাদান সমষ্টি, সংস্কৃতির প্রধান প্রধান উপাদানগুলা যেমন এক নম্বর ক্ষমা, দুই নম্বর দয়া আর আত্মীয়তা, তিন নম্বর অস্তেয়, চার নম্বর পবিত্রতা আর পাঁচ নম্বর ইন্দ্রিয় নিগ্রহ। ক্ষমায় মানুষকে পশুত্ব আর মানবত্বলা প্রভেদ দেখায়, দয়া বা আত্মীয়তা সর্বজীব প্রতি দয়া আর গোটা মানব জাতির লগন আত্মীয়তা ভাব, বসুধৈব কুটুম্বকম। অস্তেয়, অস্তেয় শব্দলা পরিভাষা মন বাক্য আর কর্মলা দ্বারা সরনা করা আর পরেলা বস্তু প্রতি লোপ না করা। পবিত্রতা শরীর মন বুদ্ধি বা আর কর্মলা নির্মলতা বা পরিশুদ্ধতা। ইন্দ্রিয় নিগ্রহ, নিগ্রহ শব্দলা অর্থ বিতৃষ্ণা বা নিবৃতি, দশ ইন্দ্রিয় যেমন পাঁচটা কর্মেন্দ্রিয় বা পানি পথ বায়ু অর্থাৎ গুহ্যদ্বার আর উপস্থ অর্থাৎ মূত্রদ্বার, আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয় যেমন নাক কান চোখ জিহ্বা আর চামড়া। এই ইন্দ্রিয়া অতিপূর্বক সংযোগ অথবা সম্ভোগ অথবা অপপ্রয়োগ না করা। সংস্কৃতির তত্ত্বকে ওদের জন্য বিশ্ব বরেণ্য কোয়া হয়, এদের ধর্ম সাপেক্ষ। সংস্কৃতি কোনোদিনও প্রকৃতিকে অস্বীকার করিব না পায়, বরং যেগুলা উপাদান যেমন ক্ষমা দয়া আত্মীয়তা অস্তেয় পবিত্রতা ইন্দ্রনিগ্রহ যে পার জ্বর জগতনি সামঞ্জস্য আনে ওগুলাকে সর্বাধিক মূল্য দেয়। সংস্কৃতি ওই উপাদানগুলা বিকাশ সাধন করিয়া পার্থিব জীবন অধিকতর পরিপূর্ণ করিয়া তুলি, আরও একফালে ওই সংস্কৃতি প্রকৃতি বিধ্বংস।

এই উপাদানগুলোকে নষ্ট করিয়া ফেলাবার প্রয়াস করে। বৈদিক আর পারম্পরিক অনুষ্ঠান যেমন হোমযজ্ঞ, পূজা পার্বণ, যেমন উদাহরণস্বরূপে আমতি, কাটিগাসা, ধাপা করতাল কীর্তন, বগাসুর গান, এইগুলো উপরোক্ত উপাদান বিদ্যমান। সংস্কৃত শব্দলা পরিভাষা ইজুর্বেদ সপ্তম অধ্যায় চোদ্দ শ্লোক নি, যেমন সা প্রথমা সংস্কৃতিহি বিশ্বারা, বিশ্বলা শ্রেষ্ঠ চিন্তাবিদ আর শান্তিকামী মানগিলা বরণ করার যোগ্য ওই দৃষ্টিকে সংস্কৃতি কোয়া হয়। পাশ্চাত্যলা কালচার মানগিলাকে মাত্র মন, বুদ্ধি আর শরীর সমাহার রূপে গণ্য করে। আরেক ফলে ভারতীয় চিন্তাবিদগুলা আত্মা, শরীর, মন আর বুদ্ধিলা সমাহার রূপে মানলা অধ্যয়ন চালায়। আর ওদজনে আত্মাকে কেন্দ্র করিয়া শরীর, মন, বুদ্ধিলা বিকাশ করা হয় সংস্কৃতিলা কার্য। ওদজনে সংস্কৃতি নিয়ে সংঘাতলা সম্ভাবনা নাই। আর যেটা সংঘাত ফলে ঠিলিয়া দেয় ওটা সংস্কৃতি না হয়, বরং সংস্কৃতিলা বিকৃত রূপে, বিকৃত সংস্কৃতি বা অপসংস্কৃতি। কতগুলো শব্দ পর্যালোচনা করিলে স্পষ্ট হব। বিকৃতি গিলা দূর করিয়া পরিষ্কার করা কার্যলা নাম সংস্কার, ওই কার্য প্রক্রিয়ালা নাম সংস্করণ, সংস্করণলা পাশে লাভ করা জিনিসলা নাম সংস্কৃত। ওই প্রক্রিয়া সফল করিয়া তোলা কুম্ভা মন অই হলে সংস্কর্তা। উপরোক্ত সংস্কৃত তথ্যগুলা আত্মসাত করিয়া নির্মিত হওয়া দৃষ্টিকোণ হলে সংস্কৃতি। কালচার আর সংস্কৃতি লক্ষ্য এক না হয়। কালচার মানগিলাকে সুখ দেয়, কিন্তু সংস্কৃতি মানগিলাকে সুখ আর শান্তি প্রদান করে। কালচার ভৌতিক তত্ত্ব বিকাশের যন্ত্র, আর এক ফলে সংস্কৃতি হলে আত্মা উৎকর্ষলা পাথেয় প্রদান করা অন্নপূর্ণলা অক্ষয় পাত্র। কালচারলা নির্দিষ্ট কোনো গতি নাই, সংস্কৃতি নিজস্ব গতিপথে প্রবাহমান হইয়া নিজের গুণে ভর্তি আসে। কালচার হলে মনোরঞ্জন আর লোক বিশ্বাসলা অভিব্যক্তি, আর সংস্কৃতি হলে মনমাত্রেই শ্রেষ্ঠ বলিয়া আকলে নেওয়া সুবিশাল জীবন দৃষ্টি। কালচারলা উপাদানগুলা উত্তেজক বা মর্মস্পর্শী হওয়া বাঞ্ছনীয়, কিন্তু সংস্কৃতিলা উপাদানগুলা ক্ষমা, দয়া, আত্মীয়তা, অষ্টেয়, পবিত্রতা, ইন্দ্রিয় গ্রহ এগুলোই প্রধান। প্রবাহমান বিশাল আর মহান হিন্দু সংস্কৃতি নিজেকে বিলীন করিয়া মনুষ্য জীবন সার্থক করিবা আদরপূর্বক আগ্রহ করা হলে কবিতালা নাম মই একরা পথ খুঁজি, রাজেন্দ্র হাজং। মই একরা পথ খুঁজি, জনসন একরা পথ, আক্রামক সূত্র জিরানি নাই, সুযোগ পালে সুলুক মারে যেমন শিয়াল ছাগল ধরে, পরে লাউ থানে চুক পাকায় পতনে রঙে তালি বাজায়, জনসন একরা পথ, বিপদলা বন্ধু জিরানি নাই, আপদ বিপদে করে সহায়। মই একরা পথ খুঁজি, জনসন একরা পথ, ধার্মিক ব্যক্তি জিরানি নাই, পূজা পার্বণ মত মন্দিরে বিভিন্ন ধর্মানুষ্ঠান করে, অধর্ম অবিচার মনে নাই, জীবতা না করে নিরামিষ খায়, জনসন একরা পথ, অধার্মিক পাপি জিরানি নাই, পরে গে কঠোর যাতনা দেয়, ধর্ষণ লুণ্ঠন গণহত্যা আদি জীবন জ্বালা প্রধান বৃত্তি। মই একরা পথ খুঁজি, জনসন একরা পথ, হিংসা নিন্দা জিরানি নাই, দলিত পীড়িতকে সেপ ফেলায়, দুর্বল নির্ধন আর অশিক্ষিত পাশপরা কত বাখার জাত, শিক্ষিত ধনবান অহংকারে পশুতুল্য ব্যবহার করে, জনসন একরা পথ, জিরানি স্তুতি প্রশংসা নাই, সবালা দিন সমানে যায়। মই একরা পথ খুঁজি, জনসন একরা পথ, জিরানি টিকা দিয়ে টিকা বানায়, কাগে মারিয়ে কায় রাজা হয়,

0: জনসনই গ্রা পট জিদানি বাপকেও নাসারে বেটা পটলা লালসায় ফাতায় মাথা মই গ্রা পট খুঁজি জিদানি কোনো ভিড় নাই জি পথে রিসে মনি যায়
1: আপনি গিলা শুনিবগে পালে হাজং সমাজ আর সংস্কৃতি লা বিষয় নি একরা হুতুকে কথিকা
2: লা অনুষ্ঠান আগিয়ে নিয়ে থাকিব শিল্পী বঙ্কিম হাজংলা এগরা আধুনিক গানরা।

আপনি গ্লোব কইলে শিল্পী বঙ্কিম হাজংলা এগুলা আধুনিক গান অনুষ্ঠানী এলা আপনি গুলো শুনিবা গিয়ে পাবো শিল্পী মনোরঞ্জন হাজংলা গানরা।

আপনি গুলা উপভোগ করিলে শিল্পী মনোরঞ্জন হাজংলা গানরা আর ইরাতে অনুষ্ঠান লা সময়রা শেষ হয়ে আহিলে আর ইলা লগে লগে মই আপনি গুলা থেকে বিদায় নিলে ধন্যবাদ।

ก็จะสังเกตมาหนักจะสิสเต็มก็ตัวที่เราจะขยายมันกินอันนี้จบไปแล้วกันนะฮะฟรีไพรส์ดูข้างหน้านะจะอันนี้บอสตูรังก็สลับตึงโอ้กาลีรังนี่อันนี้ก็ว่าตัวนี้สมัยอ่ะออฟฟิเชียลนี่เรียกยังนะมันกินอารมณ์บอสตูรังก็สุขตามสุขเจ้ามาเชียงนะมันกินอันนี้พาร์กันฮะฟรีไพรส์ดูข้างหน้านะบอสตูรังก็สุขังเจนี่นะมันนั่งกับเรานะสิสเต็มมันปักจักรนี่คงกินอารมณ์มันก็เป็นอุตุรจีรังนี่ก็ตามมีคำขจ้าอุดีนางสมุกปะจักคุยงกุดีอังกินอันนี้จบพระอากันฮะนอทูรานี SMELCO TB Free India Campaign ko district ni ka dang wo program ko nga ta aro JOSH Joint Squad for Health team ko aba chinga ta ni Delhi ni Union Health and Family Welfare Minister JP Nadda ni kata video kata asong ko ko wat ngan ba program ko aba chinga ta assistant commissioner to ra Benjamin D. Thayang assistant director of sports and youth affairs Salda Green M. Mara official ra health staff my parat volunteer ra aro NCC cadet ra program mo dong pa ha so tam bia pra ho jil awareness rong ko atma ko ja ma ko gi ja ko bia pra ho dong ta ran ta tv sa ni ko bonat na GOSH team rang tak chakin ini tharyang akan ha GOSH team ko health youth affairs and sports and defense ministry rang opsanang remi abachinga ta ha yan awareness screen ka ani ko sana banani ko arung ki chak ki chan chini rang ko dakruk na tak chakin ini pharaga ta ha Yana Kashwani Shirong Garo Kuburang. India Air Force ne Black Patrick Yaniko Air Chief Marshal AP Singh Dal Kandakia Gantala Tangaha Aru Bosturang Aru Technology Rang Napati Makrik Rang Ne Pilakaniko Aganaha. Dira Kapa Serang Wara Chakman Kangapa Aru Tari Edunga Aru IAF Ne Makraki Dwani Bidungo Hindon Air Beso Sotsku Bigba Air Force De Maniani Wakanaha. Asungku ni sini sing depan aku mengkrak mengkemat ini ko aru cecak suani ko sakhi mat nengah ni operation sindu ko ni sing agan ha. Ia bersini Indian Air Force infallible impervious aru precise tak pangcakan iyo ia pangcakan iyo belakang iku aru namat na mat nani ko mesuka ni wakan ha. Hintu lo madia ni sumaya perut ko bermantapi aru barav Baranasiyo, mungsung ba Iriyo Shoko unga taha ni kubo na para taha. Reverse Buyer Seller Meet IBSM Gmi Pong Zero ni Gmi Gpa Edition ko Dal State Convention Center wo upra kaha. Jiyan a doktang aru gpana sungwa ngo ni Brig parang baksa Megalaya ni entrepreneur ra Nang rimat na Entrepreneur ko nang rumat na raba inga ni wiat ha. Department of Commerce and Industry ni gata sagani na unga tinga jiron gil chaachi barin chival gpa ni thoma ni gata sa kolachi bri gpa yang baksa sa krucha bri entrepreneur agan gkangin. Anti-bazar rang ko apal patat na anda gpa platform rang MSMES na Tuhi rang ko ungkadat gil ini Deputy Chief Minister Snow Balang Dar agan ha. Meghalaya ni agro product rang, handloom rang, wa oni bostu rang, aru changgapa sabgapa artist rang ko wakad ke thalatang ha. MSMES ko sukari dakchakang ko gil, aru anti-bazar rang wa nangani ko masi chakang gil, aru gadang ko namdapat na entrepreneur rang ko didi yang gil ini dar agan ha. Meghalaya adoku gegetan gatal politik ni rangko kuligin ini education minister Lakman Rumpri agan ha jion adoku gebri institute rangko technical education ko onangin ini agan ha thasong doku sakhadant kuna bati institution ni bridger onto kaha aro bang aran engineer aro agpi official rang ni adoku galanga ha ne shilong politik ni dalam jubli ko Komanianiyo rupi agan ha. Po teknologi rang ni, rebekawan baksa technical course rang ko bariat na ngina ni

0: kana tim sing pa sakan ti kon sing nemek arai siri sona chang sa thairam chakso patang min bak ra mona simang a a aro chiku sim sakir pangani yo mai nam gni rang ko man plus ka aro ja bo rang ko kal ram ramani chi chiring chi biskram na mai nam gi jani ko ungatna mana chang warani gi man agana ni ko khna so ha tarani bak ko de anchin yang plak ko rpngi rakhina kam kha ingpa saksani agan thalatani ko haik nang skhana aro anchang baksa Nokat Kreisumni Village Community Facilitator Sri Bikku S. Sangmadunga. Ram Chakswa Sir Nakoya Programuna.
1: Mutela.
0: Plakmas Kangba Sir, Chirin Chibis Krangko Simsakke, Nirukna, Aror Pange Rakhina, Naa Saniba Didianiko Matnahama.
1: Tarangba Angko Yako Kanakata De Didia Manchadu Cha, Chirin Chibis Ko Pangani De Anchungi Daito Noa, Anchunga Makan Nakata Matna, Anchungi Chirin Chibis Krangni Panguruako. Iko cheng taonin erpungja ongode ambunna anchungni rebangpa chasongni dejangna cheram maiko donangkuna mikares project ko jigan mbda ningo kesa chonbegpa project wa songni nokni chirung chibisikran go tpa ko nge mengna chirung chibisiko thangatna kamran go kana gata implement khainga unan awadya thangde mikares project sanong aigija dungtang dungtang basin development ni ningo ba MBMA rang ni ningo ba arukapun anchungni dungtang dungtang department rang ni gata ba tau chirung chibisikran go rupungani kamko kaako nukkeem na development kusiyo nga
0: Anabemo iyo rupungani kamrang ko kaana aga chingon mai dakapa dungtang ani ko naa songtang ni chirung chibisikran go nukkaha jiyan nang na iyo rang ko rupungi rakhi china mukra gata ha
1: Skaamo ni chasong ode burung bolgram rang bakni nung na anchung chirung chibisikran thang kaame dongye Shinaba Dulja, Aru, Tome Gutaba, Antuna, Makabachiramba Gakirna. Never the only Chasong Quantum, Mirki Nyata Omode, Makabachiramba, Tome Gutta, Wayunja, Skaoni Angira, Briko Mungsina, Manikum Mungsan and all the Burung Bolgrim, the Kanigum Muskatum. To the Ya Abrio, Burung Bolgrim de, Kumijo, Jolo Dungapa, Manderang, Uno, Tintan Tintang, Bolango, Skahaji Kai, Kishuna, Robert, Guiranko. Aru kasensna dadani bagan bari ko da patna gatta gui chara kishna chara rabal chara yaran ko ra pai managi rik krike mung nasa taude rangira abiba burung dakaba komi jo uno chirung chibis thanga parang pa par krike jo smok chirung wadana chibis kmo yarang de thanga mai do basa cham hadal gni chi gni ona kangkang de wadana kmung smok Chirumba, Chimukba, Tangame Mungna, Yan Jachi Gnina Jokedung Kamatum, Daude, November, December Jaga, Tapani Jamanan, Wadanak Chibiskode, Tapahunake, Smoke Chibiskba, Yan Kamachina de, Jokan Bajajo, Martuna de Natagojo, Kamazoludung Gobarande, Chinan, Kilometer, Saranga Matamde Nanamia, Aru Yasan Aija, Abachania Selva, Burumbulgum Rankunostok, Watinga, to the Yarango Champina Gataba, Tna. Agane skidio ningatum, Songni nokni manderang naba, Chirung chibisikran go rupungjao de bisona anchungde, mamungkubo donangna manjawa. Aru yasano aija, aba chae mungna chirung chibisikran tpangya ha, bolena nichi, burungrang nostong anichi, tade anchung nara, chirung chibisikra telaiba, gam jiko agana ode, patigamang anguda anchungde brainade manjawa kode, anchungde, balwaman chirung anguda anchungde brainade manjawa, chibisikran kode anchungde tarina manjawa, tpchoko de, Na a dangi tangna blongin nikken dauni rupungna a ba chingja o de ba makrak jao de angban no anchungna antang tangan gie bakke mangapa dao anchungni bithere rang ba kongo yukkakken aro bolcham tiwe ya bolangho anchung chirung chibisikngi rikam rango gie o de ya ra chibisikango tang khamate dungge unu de anchung china nikkaniko manchawa unana adi kita sogoba ho Walmulat naska, mana orang odemu, anjing ni apa cahani kau bawa kasun-sun komia terkena, bul pangsa deh nawa ode, bul pangsa ni bapu, panggini bapu panggatan kau geskana.
0: Nama kamu kau bawa darangan nikani rangku deh cagung thilai ni nika. Nak yang ini on, ganu cibis kerangku rupungi rakhina nakni sumsalo, didi cingani sumayo, na amai takubani nikani rangku cagung aha.
1: Ya kamu kau cingo awamung, sumbatang ni nikani deh. And Songni Nokni Manderango, convince Kanyon in Nikaniko Manaha, Mina, Chirung Chibiskrangote, Untela Igapasa, and Nechan Chimungna, Bishonde, Ukudera Pungagisknanja, Mina, Jangita Gamakna Bishonde, Untela Idoigan Yate, Nechanchi Aru Makansiba, Santakan Oigane, Chanchingna, Chirung Chibiskni Se Parangniko, Bumunga Parangko, Nostoka, 롱테랑 호바 노스토 가 따오겠다 아바 자이묵나 노스토 가랑 바가 근데 바 가슴슨 조톤 가 아니지 미송니 잔치하니 거바 층아 등타하트나 만바이나 아로 옌 등타한 바 아니야 셀다데 지릉 집에서 강바 제한 특방이야 정모 너디 야 지릉 바 가슴슨 당바 글링조 급번 아비랑 치기 양이 먹나 부릉이 보는 것 등아 산디라 바이면나 집에서 끼니 세방이라고 생각이 야때 와아랑 거기 이먹나 너디 당카메 동이야 하 연 가슴슨 지릉 집에서 코데 증아를 뻥나 좋던 가이가 바로 가암쿠겐 강치바
0: 무텔비야 특급은 지미크랑코 당압트나 감가니 바 몰덴가라니코 잠팽스와니 바 지릉 지비스크랑코 롱탈안탈레 라케니 이랑코 나아와이 다크바 초랑치 카아하
1: 몽송 같더리 연 지릉 지비스크랑코 뻥나 갔다 대지마 연 메가라이스 프로젝트니 갔다 지금 자원이 아바칭이 지 아크소나 강강데 플랜테이션 랩코 왔댕아 또디 야 플랜테이션 랩코 바타 베네피시랑 제랑한 안탄타니 아아코 바간랑코 몰랑코 기나오댕아 또디 미성바 구시영에 먹나 지금 지비스크니 감췄다고 말씀 먹나 온토코 바랑동아 어느 치스콩이 동안이 그러면 또디 제일가 미성가 치양나벨 이나낭자조 또디 아라코가 미성 치이만댕조 양마 볼시니 노벤벨 자오 정말 잭댕코 이렇게 맞춰졌죠 아유 커뮤니티니 만데랑 미성 안탄탄한 잭댕콘 이렇게 인가도대 스카우데 스모크 지멋 미닛 사오 리틀그니 디스차지 코 나쳐 더디 지코 가청에 라키 묵나 미닛 사오 리틀 브리코 지코 온스카인조 아 최대 아로 다블룩겐 아로 야선 와이기자 아비 앙가빠랑 나바 증가 리틀링 월랑고 가연 인가 증가 세팡오 와 아랑고기 인가
0: 먹어볼 승안이라 메가라 아도코 장기 장애원 잡니 비와로 다카르카니 플라콘 마시라 아니안 남충목급아 원에 늑나만나 인디리나 아마이카이 리카포라 스키라 착킹급아 비어프랑오 바송살로 니얼렉티 다리파 비아프랑오 야 치름 치 미스크랑코 뽕에 라키나 마이다크바 디디아니코 나하
1: 물불라우 등급아 제방졸니 스쿨라오바 지금 지비스크니 감찼다니랑코 아가니 스키우 나하 다음 층대 이코라 뽕자하 어데 비저로바니 니카니코 만겐 바우그타 프로젝트랑나 생기자 바 등탕등탕 고맨 스킴랑나 생기자 바 뭘게 나대 안 층대 다우그타 뭘 잘하고 그래 만나야바 야랑고바 스쿨 비사랑 거름 들리면나 아 브리한테 도왕이 먹나 잘하는 거 산디바라 발먹나 다부터 볼 참랑 거 티베트랑 거데 정말 지름 까면 거기서 이니시티브 닦이라이면나 요거 닦이나 소문 없니 늙어 빠라 먹모 비숑 농바 밀리면나 정말 지름 지비스콘 없어도 가나마 전화겠다 지름 지비스콘이 세파오 동거바 50미터 니그다데 뭘 한거 됐나 맞자와 아로 지름니코 롱테랑 거 블레랑 갈나 맞자와 내면나 정확히서 리졸루션 거 파스카 아이도나 하 아로 사우바야호 마니기자 다카 어데 브라만데 코츠가 데니 덴가바 볼니 팔 증아비코 불 방속 보안업데 데 기우 나낭게나 니가가 호티카 아이도나 하
0: 남미야 무티나 안충디 송송로 감카 아니요 미츠크라 아로 자담베랑 몽송바 바코라에 감 가롱 바타니 안충 늑나만나 지름 지비스크랑 거 뿐이 라키나겠다 이 안다케 미츠크 돌 아로 자담베 돌 랑코나 아 마이카이 디디아니 콘스카 하
1: 야 미측 돌랑하루 자담배 돌랑동 자어데 하이다 앙앙미 이리 야니오 주석 전화고 동아침컨 마이나 미성한 나오겠다 지릉 지비스코르 뻥나데 미성한 강카리 가이마나데 아무나 성자쿠가 이 강복에 가이나 나오겠다 뭘 개나가 좀 잘하고 되나와봐 너디 송윤옥님이 측 돌랑한 미성 무릉 남친이고 등탕등탕 무릉니 자라랑토 산디라바이나바 바칠랑토 산디라바이나 자와임나 미성한 우커 소문 속조거대 안탕당바 랑이능나 뭘 시급하니 몇고 미성게이나 아로 자당대 돌랑바이에노 동리 가모 미성바 막코라이가이나 쿠싱온가이나 프로젝트니그타 미성나 위지스콘니어 오바 위지스나 가자 증가대 송나 녹나 지금 지비스크나 점삭하니 가면 가이나 증가대 하지라바 낭자 증가대 언딘 원인자리 가겠네면 이신 구작게면 가운데가 자담비 돌랑바 아로 매측 돌랑한 따로도 빼때 야 메카레스 프로젝트에 미송한 자후고 대인가 아로 가난하니 거봐 안탄당한 경찰이 가인나 감고 맞춰졌다
0: 이한 나쁘다 자후고가 아니 바 안다께 지금 지비스크랑 코르펑에 라키 치나 디디아니 코 나니 자만 나 등탕하니 코 늦가하마
1: 등탕하니 코 대 늦나겠다 나하 마이나 다우야 와다나 지비스 지안 아라코 특정하 정모 아라코베야 지름 집에서 당카메 동안에 하다오데 아리 야선 와이기자 따오겠다 따롱 테부껏급바 바 몰딘가바 야랑바 고미에묵나 따오데 지름 집에서 그런바 당카마 허 늦게 묵나와 귀쇼가 아로 이야 감가 아니요? 악몽 모가길 송님이 직 돌랑 아루 자담비 돌랑 아나 낙착기 온톱갱아 은하 미신 고바 마텔플라
0: 나기 미양니 리시폰 나니 송살로 캄카니 아로 루펀 비아쿠니 낙착카미코 온나레 바르파 돌리 기세포 온 그룹카니 랑코 남다바트나 나니 송니 만데랑아라 마이 다파파 캄랑코 카스카하
1: 송고 녹니 만데랑 아로 야다우 메카레스 프로젝트 코드 가파 돌모 지암 제콘 KW 펀 카참 তাদে বিশ্বমান সোনি মন্দির আমাদের আমাশা তুলন গিতা কাম করে খাও নেগা সোনি নিগ্ন কানে কো প্রজেক্ট অফিস ওনার আবাইগা প্লান্টেশন টাইপ রাব বিশ্বম মামুং নিগ্ন কানে গ্রে খুশি এ মুনা কামরাঙ্গ খাও নেগা সোমাই গিতা বিশ্বম দাও মাছো তেরাঙ্গ নেগা তাও গিতা চেক টেম রাঙ্গ বাম সোমো দোয়া বিশ্বম বা গেসা পার্টিকুলার সময় ও মাছো না নামা তাও দে আগে পার্টিকুলার সময় রাও মাছো তাত না বা সোনি নিগ্ন মন্দির রাঙ্গা নিগ্ন কানে কোতে মাত না আন্দিবা বিশ আন্তানি নেকানিক মাত না ওপা বিশ মামং বা কমপ্লেন দুদ্রি খামরাঙ্গ খাও না আরো খাম খো খানিছে আরো প্রজেক্ট রং রেবাই মং না সোনা নকনা নংসা টাকচা কানি কো না হা মানে প্রজেক্ট রা সোনা নকনা বস্তু কুসা নরং যা উন খা না গপ্পা না পা থাঙ্গা পয়সা উইজেস কো বব নেঙ্গা এগি গতম প্রজেক্ট তোমা সোলো ওয়াটার কনজারভেশন প্লান্টেশন আরো লাইভলিহুড নো নেত অ দে সোলো ওয়াটার কনজারভেশন গতা দে চেক টিম নগো খাও জো রিটেনিং ওয়ান গো খাও নেঙ্গো প্লান্টেশন নি গতা দে বল নগো কি নেঙ্গো পলসি হাজার গনি কলগে বহা তাও কলগে টকনি বল নগো কি ইনজো পলসি নি জল জল বেনিফিশিয়ারি বা বেনিফিট কো মানেঙ্গা মতাম লাইভলিহুড নি গতা বা দাও ফুড প্রসেসিং রংগো নগা ক্রেনা বিসং মাইবা সেংখিং কা তাদে ইয়ারাং নি গবা তাদে ইয়া ফুড প্রসেসিং নি গরে ভালে মানে তকনা দে মান কুরে মান কুজা মাইনা নামি সেটআপ কাদা মান কুজা নি গমন দিবা মখান চি দে ইয়ান থারি মান জো কোদে সোনি নকনি মান দে রাবা উনো গা ছাতে জাঙ্গি কো থাঙ্গনা মান গেন
0: এনাকে মন চিরিম চিবিস ক্রাম কো রপনি রাখিছি না সালনি সাল দিদিয়ানি আর কুফাচিয়ানি রাম কো নানিয়ারা নামে রাখবি ইপা খাম ওয়ানি নিকাতনা মানা ইয়ানি গিসেপন মুখাং চির বাইন পা চাসোনি চাদাম বেরামারা চিরিম চিবিস ক্রাম কো রপনি রাখিয়াম না খাম খাগেল নে না খাদুঙি না মা
1: আ খাদুঙা দাও আনচনি খাম খানা পতে বিছো হাইটা গাদাং চখং বা গাদাং খলগের করনা পতে বিছো নামে খাঙ্গে তাওতা চিং চিবিস দংজাহা অদে আনচিং গমক কন্নকনা মানম চিলা নে নেকানি দে পটন নে নেকা না কিলোমিটার সারং চি রুনা চি কোনা রে না না অদে আইবরং কো চানচি মংনা তাওনি আনচিং জেনারেশন পঙ্গে না অদে ফিউচার জেনারেশন বা অপশন জাকু কো গাঙ্গে মংনা সকিয়াং রে ক্রকে মংনা আনচনা বতে নামে খামকো কাঙ্গেন না আ খাদবা
0: মথেল বে নামে ওয়া ক্লক ছাগুং বা নিগতা নামে সংসুল নকসুনা মাই দকবা খুপাচে নিগো না অনগেন কানো চিবিস ক্রাম কো রপনে রাখে নিও চুসকপা উঙ্গেন নে সাবরাম খরে খাইং পা দমু দে ওয়া মংনা না আমাই কো আগানস কাগেন
1: আমি সংসু নকসুল না কু পাথেনে দে ইয়ান কু চোসা নক নে মনা খাম কো খা না চিং চিবিস কো রপং না মান্না দ পেট আনচং বুরুং বুরগম ওয়া ফল থাই না নে মনা আমারে বিছং কোতে কু বংলাস কা আর ইয়াসান ওয়াই যা জি বামো আনচং ইয়া দাও প্রোগ্রাম কো খনা সোগ বা তাং তাং বাকনি ইয়া প্রোগ্রাম কো খনা সোগে বিছং বা আনতাং তাং বা ছিবিস আমি টম্পিং গ্রাউন্ড ওনার আঙে মানে ছুঙে শুয়েবা তপ্পে গাল না মানুতে চিরিং চিবিস কংবা রুম থালে দোমা মানা তো পেতে চিরিং চিবিস করুম থালে দেখাল না
0: মকাং চিবা না বা নন চিবিস করাং না মাইবা নাম গনি কো রাখনা জুমং নকসাম সোনি রং দোমা মা
1: আনছিং গানন কো ইয়ান জা গনি জকামে তং খামে দাল খামে দোমা কো নিনাসকা আরো উননা জকবা কো চিবিস করাং গবা রপং না আর ইয়াসন ওয়াই গিচা স্কাও দে গানন লিনি কো চিরং থালামো চিরং থালানা মানদেরং ডাইরেক্ট চিরগায় চম মামুন খোবা ফিল্টার কাটনা নামগি যা তদে অপশন তাকেন হাইতা বলসি বোমা বা বলসি দকবা বলসি স্নিয়া নি দামান আহা বেবের আ পাউনি দকনাস কানি দে জেন গানো লেনি কা সস খাও গদা জেরকে চমু তুমু চিরং গুর নামো নি কিরং নামান ফিলকেন আরু উনুনা চিনা বাট তোহাতা গদারং বা স্কা উনি গমান আ আন্তাং সোলো নো কোসা নো গাই গজামো নো কাকরে সোলো আই গজাসান জেন গানো নি জে চিবিস্কাং দোয়া কোসাক তোমাং চিরকবা বিশং কোবাঙাদে রিকুয়েস্ট কানাস কামো বাঙা বাঙ্গে কনজারভেশন পয়েন্ট রাগো ধারিবো চিরিং চিবিস কাঙ্গো রং থালে আন থালে রাখিমুং না মানা তো পেতে আনচিং দে ইয়ান বুরুং নি বোনাগো কাপাত না চিতা কাওয়াতে আনচিং না মখা বা সময় কেতা মখা চিয়াং বোগা গেন 아로 아라코 마망다케바 지역나 들잖아 그다 요거 늑삼초이사 연 안타다니서 오버 컨저베이션 펀드나 바 다케가 체크된 거 바카이가 그리엔 옵션다케 마캉치바 아와 등당등당 리스보 본도 체크된 거 에르크나 장치가 아로 컨트롤 트렌치스 아로 플러스 너서리 너서리 코바 아와 타완 강카리 카이마나 다오 마캉치 아로다 다팟나 남바탑나 에네 장치무나 카메라고 카이나
0: Mutiara sa na iyan sa kita sumay ko ra ay iyan da kapan ang gupa kamrang ko ting na aga na hanina aro iyan mande saksani di diyan ni chi ba sung salo nang iyan may kam ka ay chi ang ting ya adok ko ng loro sulurat na mamna ne sakyo na niyong ha. Nasi ma mek arise series ni sni pa arbon kam gupa bakko kna suwa ha. Kna tum sung pa sakan jigon mek arise radio program ni bidungo baksa ni baks ni ona kengkeng an tangtang ni chanche ni kupati ni sngani rang ba wir ana sngani rang dongen smode ya agana tengpa number ona se wata thabo number ra sni 00 bongo sni brisku dni bonga do number ko changsa thai aganat na sni 00 bonga sni brisku dni bonga do aya program ku Meghalaya Basin Development Authority Akashvani Tura Baksa Nangrami Ra Baha Knatum sing basa kanti kon knatum sohanina matinim baksa wanam.